आजा डूब जाओ तेरी आंखों के ओशियन में, और वो भी स्लो मोशन में. या heerlijke gaan is dat, hè? De stem van Shreya Ghoshal en Nakash Aziz, composed by Vishal en Shekhar uit de film Bharat, met in de hoofdrollen Salman Khan en Disha Patani. Ja, je hoort het. Non-stop mega hits. Damaka Ganaka Sati hier bij de One and Only Ujala Radio. Ja, Amit Jairam Kesat, heerlijk genieten. Whatever you do, stay with us, stay with Ujala.

0: और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए औरों के भी सुरीले गाने सुनिए।
1: U luistert naar Oezala Radio, waar al het mooie samenkomt. U gaat luisteren naar de herhaling van Koffie en Chai van vandaag met Lloyd Mahabir en Anand Chandrika Singh in de gezellige, vertrouwde sfeer van Koffie en Chai. Leun lekker achterover, schenk nog een kopje in en geniet van Koffie en Chai exclusief op UR, Oezala Radio.